আসা মহল্লা চক্কা সৌপুরুষ একটা অলঙ্কার সদগুর প্রসাদ সৌপুরুষ নিরঞ্জন হর পুরুষ নিরঞ্জন আগমান মাতার সত্যাবেন খুদজি হর সচ্চে সর্জনহার সব জী তুমারে জী উনঘিয়া কা দাতার হর প্যাও